0: Na ben ayum ten taikena era propria durang malanti sa ono juri koa. Nia durang chanam ela ono juka ayar paling ela darabena ayum yabu bepta jagar. Anasul hura espure mena mendo abu nia kobu chirgel jomte hobana endeka ge abu darje paite ke triya abu mnye swarojgar namo. Andabu ayum liya ela.
1: Sing aling berpadat nama do mailo, aking akingnya jindiki kud taking paisala ti aking periasia kada jindiki men kerdo periwar do kage anasul ora dia kaji ubot na ente aling ling berpadat na cik aling pe temar
2: juar ge aling pe te
1: apa na oprum do
2: nani kasuran
1: hatu
2: do nuamundi
1: nuamundi
2: andi kene nuamundi bastere
1: iya
2: and anya mai kedo entanggo kusuka bayat to jirpai.
1: Acha. Noa mundi do supure bugin-bugin diri ko met diri ko namo do.
2: Heeh, impa diri ko namo an.
1: Iya, endo.
2: Endo nipa babu te ko pada hisep te. Nipa bajar paramina alin alin.
1: Cai basa bajar es.
2: Heeh, cai basa bajar ya.
1: Acha, acha. Endo hon ko ben horotan na?
2: Iya.
1: Acha tigi ya. Endo hon ko horotan-horotan lo te aben silai ri a paitio ben paiti kan.
2: Heeh, silai ri a paitio lin paiti tene.
1: Acha
2: onko school ko kul ke koite
1: iya
2: onko ma parano endako inna calling isile paiti calling paiti batana
1: kachi acha eso pure dukan ko ko paiti de dukan pada ka banayan
2: kage
1: ha
2: kage inna do en ita ko agulam lika ka tairansa kalinya apna
1: malik bente
2: apna malik lika ransa kalinya mente
1: acha
2: aling apna ling dukan ling kulau kada
1: iya
2: ente silai kuling silai baya
1: silai kuling silai baya kaji ente silai itu anja itu ente
2: silai itu anja itu kaya itu do tin maine do lagao ah
1: iya ayat tu cina ada tonto bo
2: arte paper ko reko paper cutting itu bawa
1: iya
2: ente paper cutting ke canam
1: iya
2: kapada re cutting itu bawa na
1: oh ente ina dokumen ente 1 month roba
2: एक एन अलग-अलग डिजाइन मतलब जैसे कि हन को अप्रोक वैना कोआ हन को शर्ट को वैना स्कर्ट को वैना जैसे कि सूट को वैना ब्लाउज को सब इन अलग-अलग
1: एतन
2: हां
1: अच्छा अच्छा अच्छा स्कूल ले पढ़ो तन दहन को तो का को तो के द को रु तक को है हां को कि द को
2: इया
1: एंड द ना अपन इन गंतिम सिलाई के द कटोल किताब छी
2: kage
1: aja endo okuni eto tani endo ini do cilike poiso mai tu bo
2: iya
1: ha
2: poisa en imai te ba wa jese sarkar pae ko te sansta ko lakana indra da paisa ka lagawa
1: iya
2: jese na ale ninta ale eto ko adile marchare
1: iya
2: indra do poisa lagawa
1: poisa lagawa
2: ha sarkar pae te sansta ko jo kana indra do 3 months ko eto ko wa
1: iya
2: endre to paisa ka lagawa
1: kachi enda ape to chimin paisa pedi endo
2: ale
1: iya
2: ale do na shuruat re admission lagin 1000 rupiye
1: iya
2: har mahine 500 rupiye
1: har mahine 500
2: rupiye
1: da chimin mahine re ko eto re na ya
2: akwa eton tiya iccha mina rasa mina jo endre do ako 1 month riyo ko eto daiye
1: iya
2: 2 months riyo
1: iya
2: ako rasa tainda
1: iya
2: andre 3 months riyo
1: acha acha
2: ha rasa ka upar
1: iya
2: ha
1: ando en
2: ando ka rasa walika ko ier don jaimin eton riyo ando imin anja to ka eto
1: ka eto ka ci
2: ha
1: acha ka adan ra do en ye mesin tem chalota do ti ko je ken sudai rino ko mane
2: iya ti ko to silai ge ka eto tar da ina ko yo masin ko yo lin chala etakwa
1: iya
2: ha masin ko yo lin chala etakwa first the paper link cutting ye iriko
1: iya
2: paper link cutting irikete en ina masin re lin chala en bina sutam ka lagaw ka ten re lin silai etakwa
1: iya
2: ha en re lin silai etakwa ina ti ko ba enda pir pir I kapda lin racha meriko enate chenam kapda lin silai iriko
1: kachi
2: ha
1: oh আচ্ছা এন ইয়ে বাজার দিন দেখা এন জিলিং জিলিং এন দারু তে কো দারু কো মান এন ইয়ে রোল চি এসকেল চিনা কো মত ইনা কো মান আ কো জো কা কা হে এন দা বেন দা পিতে বেন দর ডং ইয়ে কেতা চিনা পিতে তে বেন তা বা
2: এন পিতে তে দ লিং না পা কো জেসে কি বালজ কো কো আগু জো এ লিজে বাইর লিং এ কো ইনা লিং না পা কো আলি
1: ইয়া
2: হ ইনা লিং না পা কে কো তে এন লিং সিলাই দ এন ইয়ে এসকেল রে আজরে তো বাওয়া এনতে ইনচটাপ রে আজরে তো বাওয়া তে কেঞ্চি রে আজরে তো বাওয়া এনতে চক পেন ইনা হ
1: না কপি কো পলটেন কো
2: ইয়া কপি কো ইয়ো
1: ও
2: হ জেসে জেসে কেলিং এত কোয়া এন এনরে এত কো আয়ার তে কপি রে লিং অল ইরে কোয়া বাই ইরে কোয়া লিং ডায়াগ্রাম লেখা এনরে লিং বাই ইরে কে কোয়াতে পেপার লিং ইয়ে রাচামের এরিকোয়া
1: রাচামেরিকোয়া হ্যাঁ এন্ড নি না কোনে মিন ইরিং লাগি দন্ড পয়সা দা লাগাও দা চিমিন দা লাগাও তরা
2: রাচাম ইঞ্চ ট্যাপ তো 10 রুপিয়ে হ্যাঁ এসকেলো 10 রুপিয়ে পেন 5 রুপিয়ে এন্ড এন কপি দা 10 রুপিয়ে কপি ও 10 রুপিয়ে গে
1: আই আই দা 5000 কি 10000 কা লাগাও ইমে
2: কাগে
1: ইমে দা কাগে আচ্ছা
2: अगर वाणी से वाणी को पे मेन रदा 20 25 रुपए चलो 40 रुपए मान के
1: चलाओ
2: हां चलाओ या
1: या
2: लेकिन 10 रुपए तो कॉपी बिटाओ या
1: या
2: हां
1: एंदा गोटा सिंगिर ना बे नेतर ना कोची ची मिन घंटा
2: ए 2 घंटा
1: 2 घंटा
2: हां
1: एंदा गोटा सिंगिर मेन
2: कागे
1: अच्छा
2: हां 2 घंटा लिए तकवा
1: या
2: हां
1: पढ़ाओ बन पढ़ाओ को या अच्छा एंदा तो इना लागि दो चिली के আবেন তা কো জু তো বাও কাচি কি আতু মুতি বন সেনতে বন কাজি কো
2: কাগে আলিন তা কো জু এ হুজো তো বাও দিলি মারচা
1: ইয়া
2: হ জেলা স্কুল এতে আয়ার
1: হ আচ্ছা
2: হ
1: আচ্ছা এন্দ তো মেন তো ইনাতমা ডিং আকারিং রে পুরে পুরে কোন ইয়ে তো পয়স তো পাইতে তো মেনা
2: এন্দ আলিন দিনা কো তো কালিন রাসা ওন্ড
1: চিনা মানতে
2: হ্যাঁ চিনা মানতে চি দিয়ে আকারিং রে ইন্তা নু বলে কেন।